বের করেন, সরবে সরবে সরবে, এগুলো গল্লা করনিয়া সি থোড়ি জিন্দগি বাসে ঠিক রানিয়া, কিউকি মেরি জিন্দগি চ মে চিজাঁ সিখিয়া।